0: বিচার কবে লই মা, বিচার কবে লই মা, ঝংঝঙে বাগানে খারে কলম, আবত ছড়া কুদনে বলাম, দিন ভরি খেল মলাই নেই ভুল সাত পরে পছি খৈবাবা বনে রম অসারে মইনামা পানি পর রুজাউনে একলয় মেরো মন কসারি বুঝাউনে বন্তি হই দুই চাঁদে রোজই ধারা নৌডারা পারিছ কম্পন সহ বিচর কবে লই মা, বিচর কবে লই মা, সাক্ষ্য।
1: তিন তারা তিন তীর, তিন তারা তিন তীর, ছড়কে টিকা না হে রাম তীর নর মায়ালু, তিন তারা তিন তীর, তিন তারা।